তাজিরা মহারাজা কুলবি লোকগীত শুনো ধর্মেন্দ্র শর্মা আর কৃষ্ণ ঠাকুরের আওয়াজে দি। হর বর্ষ 10 ডিসেম্বরে আমরা বিশ্ব ফুটবল দিবস মনাবি আর য ধ্যাড়রা যখন ফুটবলকে জুড়েনে খেল প্রেমিয়া আর ফুটবল খেল আসা তিনেতেই বহুত মহত্বপূর্ণ আসা আর ফুটবলে আমি গল করি তা দুনিয়াদি সবমেই লোকপ্রিয় খেল ফুটবল আসা আর শুরুয়াতে হইতেরা 19 সদী দি লগভগ সদিয়ে বিচোবিচ আর দেশ তোরা ইংল্যান্ড আর এতে মাধ্যমকে উদ্দেশ্য যে আসা কি যখন ফুটবল আসা এতালে প্রসার তা করনই এত সাথী সাথী এটা কেরা যখন খেল খেল ভাবনা টিম ওয়ার্ক অনুশাসনা

তাজিরা মারা কুলবি লোকগীত শুনো বালকৃষ্ণের আওয়াজে দি, তা এই লোকগীতের সঙ্গে আবে মারে আজকে কুলবি কার্যক্রম ওক্ত বি পুরো হুয়। গোলপাল বর্মা লয় ইজাজত দেয়া, নমস্কার।